শ্রোতা আপার একতা হাত আকাশবাণী মুম্বই কেন্দ্র আছে অস্মিতা বাহিনীচে কার্যক্রম রাতে ঠিক 10 বাজুন 30 মিনিট হতে হয় সাদর করে তাহত নভোনাট্য কাতা পুরাও।